0: en vivo en Niceto.
1: কারণ আমরা আর্জেন্টিনার জন্য গান গাই,
2: কারণ আমরা প্রতিটি গোল চিৎকার করে উঠতো করি।
3: এখন মানতে কল বাংলাদেশে এসেছে,
2: মানতে কল
1: আর আমরা খুব খুশি।
0: La mejor música todo el día en 100 99.9.